আয়োজনে বহাইলে জলে অবয়োজনে বহাইলে জলে তবে থামিলালে আলো পন্থ।

কাঁদে না কেউ মরে গেলে, মায়ে ছুলে ছেলে বাঁচে না। ও ভাই পাঁচ পুরুষের এক রামনি পতির সনে তো।